Իսկ Անատոլիայի ժնան ծոպա կոֆրոնե ավալ ու բալեյա ծորքի է, իրո շեմի է, դջրջուվայա դավիտ Եակոս է շեմինդը դխոնը խասի է մինդը լենգակո նտվիա վոլիբոլ է Եակո, սալադը հեզոր բիսու շշանդակո ռաբուրիա հավկարիա կախայակո, ժոպանի այդը բա, ու յարալը կո սալունաջի ասուայ է արինայա ժուկոլ բաժար է, ոսկայա ճապոնյան ետ է լիստեն, լոգորի կո սացա հերիմի դսացա, سازده هایم به نکه بیستانجای کود دست پیدا که و آوی هریار یاریجی و کیک کو لگوری گرینگیا کا روبریان و کو داوید هسپاند. و تیم ترکیه پشتی کو ده یاریاریان دکو پیشنیا هفت کو سفک هفتن کا دست خستیه دریزا هفت میندا تابولای داد جهدگر. و جبو کو تیم جهدگر جیها خارجی دناو رزن. و کلاتیا گهیشتیا هفته مینده توپلیه ده جهدی گره اجبو که تیما جهیجی که ناویس ویزه این کلتایا گیشتی یا خونه خاکو فانالیه ده پارزه و ده ویدوه مینده دویاریان ده کمایی دیاده هم بره جامپانیا و توپلیه تورشیا که ونداهی نبه و اولو بریه جی جبر که گرنگیا خایا که ده پیشه سازیا گهیشتیا فناله ده و که باندو راویجی یا راسته راسته لسر که رزبندیا و پونانیا کاتی من دابشکرنا که جیهانی آرستی و اخلاقیا که مزن هسکری ولو بلیه تیناس کرن.